0: মালো চা আ মালো কেমে কিলোবো জানো যে মাউছু ওগো ওয়েকডুং ওয়াকুটা মোহেরে
1: Speak farmer, one more big kick.